ফরেনসিক সেবা যোগাই দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং টি টোয়েন্টি মহিলা এশিয়া কপ ক্রিকেট ম্যাচে গতকাল হংকং কু 137 রনে পরাস্ত করেছে ভারত। কেন্দ্র বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল অটোমোটিভ শিল্পর স্থানীয়করণকু দৃঢ় করিবা, রপ্তানি বৃদ্ধি এবং বিশ্ব বজারে সেবা যোগাইবা লাগি প্রস্তুত হওয়ার আহ্বান দিয়েছেন। নয়াদিল্লিরে 66তম ভারতীয় অটোমোবাইল নির্মাতা সংঘ সিয়ামর বার্ষিক সম্মিলনীকে উদ্বোধন দিয়ে মন্ত্রী শ্রী গোয়েল কহিছন্তি, বাণিজ্য ক্ষেত্রে ভারতর সহভাগিতা বৃদ্ধি পাওয়া ঘরোই বজার এবং বিশ্বের উৎপাদন ক্ষেত্রে দেখাদেইথিবা পরিবর্তন সুযোগকু আপণাইবাকু আহ্বান দেইছন্তি। সে কহিছন্তি আগামী বর্ষগুড়িকরে ভারতর বিকাশ যাত্রারে অটোমোটিভ ক্ষেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করিব। সে কহিছন্তি ভারতীয় শিল্প দৃঢ় অভিবৃদ্ধি প্রদর্শন করুছি এবং দেশের আশা ও আকাঙ্ক্ষা পূরণ করিবা দিগরে এই অভিবৃদ্ধি সহায়ক হেব। কৃত্রিম বুদ্ধিমতা অটোমোটিভ শিল্পকু অধিক দক্ষ ও প্রতিযোগিতামূলক এবং গ্রাহক অনুকূল হওয়া দিগরে সহায়তা করিব বলি সে কহিছন্তি। ভারতীয় মহাকাশ অনুসন্ধান সংগঠন ইসরো পক্ষরু সফলতার সহ পৃথ্বী নিরীক্ষণ উপগ্রহ EOS-05 উৎক্ষেপণ করা যাইছি। শ্রীহরিকোটা স্থিত সতীশ ধাওয়ন মহাকাশ কেন্দ্ররু GSLV রকেট সাহায্যে আজ ভোর সময়ের এই উপগ্রহ উৎক্ষেপণ করা যাইথিবা সূচনা দিয়া যাইছি। উৎক্ষেপণ হবার 18 মিনিট পরে এই উপগ্রহ কক্ষপথরে সফলতার সহ স্থাপিত হয়েছি। 27 ঘণ্টার অবগণনা শেষ হওয়া পরে সতীশ ধাওয়ন মহাকাশ কেন্দ্রর দ্বিতীয় লঞ্চ প্যাড্রু 2367 কিলোগ্রাম বিশিষ্ট EOS-05 উপগ্রহকু সকাল 2:55 মিনিটে উৎক্ষেপণ করা যাইথিলা। এই উপগ্রহ কৃষি এবং বিপর্যয় পরিচালনা সমেত ভারতর পৃথ্বী নিরীক্ষণ ক্ষমতাকু আহুরি মজবুত করিব। ধার্মিক উৎসাহ ও উদ্দীপনার সহ আজি সারা দেশরে প্রভু শ্রীকৃষ্ণঙ্ক জন্মকু নেই জন্মাষ্টমী পর্ব পালন করা যাউছি। এই অবসরে শ্রদ্ধাড়ুমানে উপবাস রাখিবা সহ মন্দিরকু যাই পূজাপাঠ করিবার পরম্পরা রয়েছে। বিশেষ করে প্রভু শ্রীকৃষ্ণঙ্ক প্রিয় মিঠা এবং অন্যান্য খাদ্য প্রস্তুত করে অর্পণ করা যাবার বিধি রয়েছে। আজি দিন তমাম মন্দির সমেত অন্যান্য স্থানগুলিকে ভজন ও সংকীর্তন পরিবেশন করা যাব। শ্রীকৃষ্ণঙ্ক জীবনর কতক ঘটনা বিশেষ করে তাঙ্ক পিলা বেলার লীলাখেলাকু নেই গোকুল এবং বৃন্দাবনকু সুসজ্জিত করা যাউছি। আম উত্তরপ্রদেশ সংবাদদাতাঙ্ক রিপোর্ট অনুযায়ী শ্রীকৃষ্ণঙ্ক নগরী মথুরা বৃন্দাবনকু আজি রাতে বিভিন্ন আলোকমালায় সজ্জিত করা যাব। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজি মথুরারে জন্মাষ্টমী উৎসবরে অংশগ্রহণ করিবে। দেশ ও বিদেশর আসুথিবা শ্রদ্ধাড়ুঙ্ক ভিড়কু দৃষ্টি রাখি সহররে ব্যাপক সুরক্ষা বন্দোবস্ত করা যাইছি। জন্মাষ্টমী পর্ব অবসরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীঙ্কু শুভেচ্ছা জনাইছন্তি। রাষ্ট্রপতি কহিছন্তি শ্রীকৃষ্ণঙ্ক জীবনী ও শিক্ষা ভারতর সাংস্কৃতিক ও দার্শনিক ঐতিহ্যকু জীবন্ত করিছি। শ্রীমদ ভগবদ গীতারে ভগবান শ্রীকৃষ্ণঙ্ক শিক্ষা দর্শন তত্ত্ব ত্বরিত নিষ্পত্তি গ্রহণ করিবা এবং নৈতিক মূল্যবোধ বজায় রাখিবা ভলি প্রসঙ্গ মানব জাতি পাইঁ অনন্ত উৎস হয়ে রয়েছে বলে রাষ্ট্রপতি কহিছন্তি। জন্মাষ্টমী পর্ব সমস্তঙ্কু সদ্ভাবনা কর্তব্য এবং সেবা প্রতি সমর্পণ ভাবনাকু বজায় রাখিবাকু প্রেরণা দেইথায় বলে রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু কহিছন্তি। লোকসভা বাচস্পতি ওম বিল্লা জন্মাষ্টমী শুভেচ্ছা জনাই কহিছন্তি প্রভু শ্রীকৃষ্ণঙ্ক প্রতি ভক্তি এবং অসীম প্রেম আম সমস্তঙ্কু এক করিছি। ভগবত গীতার গভীর জ্ঞান কর্তব্য নীতি ন্যায় ও সাহস জীবনের সন্তুলন রক্ষা ক্ষেত্রে মার্গদর্শন প্রদান করুথিবা সে কহিছন্তি। আপন মানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। নেপালে ভয়ঙ্কর বন্যার নিখোজ থিবা ভারতীয় নাগরিকঙ্কু চিহ্নট করিবা লাগি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বতন্ত্র সেবা যোগাই দেবা লাগি নিষ্পত্তি গ্রহণ করিছি। নিখোজ থিবা ব্যক্তিঙ্ক প্রথম জৈবিক সম্পর্কীয়ঙ্ক ডিএনএ চিহ্নট পাইঁ কেন্দ্র ও রাজ্যরে থিবা ফোরেনসিক বিজ্ঞান পরীক্ষাগার এবং জাতীয় ফোরেনসিক বিজ্ঞান বিশ্ববিদ্যালয় পরীক্ষাগারগুলিকর সেবা যোগাই দিয়াযিব। বৈদেশিক ব্যাপার মন্ত্রণালয়ের সূচনা অনুযায়ী ভারতের রহুথিবা নিখোজ নাগরিকঙ্ক প্রথম জৈবিক সম্পর্কীয় মানে সেমানঙ্ক ডিএনএ নমুনা সংগ্রহ করে সুবিধার ডিএনএ চিহ্নট করাইপারিবে।

0: লক্ষ্য দেবে যুবতী সেই দিন ঠারু খড়গ ধরি রামঙ্কু খোঁজিবারে লাগিলা অপর পক্ষে হেলা কোন প্রভু রামচন্দ্র পিতৃ সাত্য পালন করিবাকু যাই প্রাণপ্রিয়া সীতা ও অনুজ লক্ষ্মণঙ্কু সাঙ্গরে ধরি অবস্থান করিছন্তি পঞ্চবটির পর্ণ কুটির রে
1: আজ্ঞা
0: বনবাসর বিতি যাইছি পণ্ডিতে চারি বর্ষ আরম্ভ হইছি পঞ্চম বর্ষ স্বর্গত পিতাঙ্কর পিতৃ শ্রাদ্ধ পাই রামচন্দ্র ডাকিলে লক্ষ্মণঙ্কু ভাই লক্ষ্মণ
1: অগ্রজ
0: অরণ্যকু যাই কিছি ফলমূল সংগ্রহ করি আন আমি পিতাঙ্কর পিতৃ শ্রাদ্ধ দেবা রামঙ্কু আদেশরে লক্ষ্মণ যাই পহঞ্চিলে এক সুরম্য উদ্যান নিকটরে তেবে সেই উদ্যানটা কাহার পণ্ডিত।

শ্রোতা মন্ডলী লক্ষ্য দেবে যুবতীর হৃদয় পটলরে রামঙ্ক প্রতিচ্ছবি অঙ্কিত হেলা রাম রূপরে বিমোহিত হই মন মধ্যে রাম রূপকু কলনা কলা যে রূপকু সিদ্ধ যোগী মুনি ঋষি স্বয়ং ব্রহ্মা বিষ্ণু দেখি মন্ত্র মুগ্ধ হয়ে যাতে সেই রূপকু দেখি মনে মনে চিন্তা করুছি লিখিদেলে গীতি কবি সীতি কণ্ঠ গীতি সীতা বল্লভ মহাকাব্যরে হে গণ্ড বিলম্বি শিখণ্ডক মণ্ডল আমণ্ডিত মাস।

কথা শুনে যুবতী বিচার কলা রাম তু ভালরে মানিবুনি এবে মোর মায়ার শিকার হেবু এমিতু কহি অরণ্যরু মুঠায় ধূলি উঠাইলা মায়া মন্ত্রে অভিমন্ত্রিত করি অরণ্যরে উড়াই দেলা মায়ার প্রভাবরে অরণ্যরে পণ্ডিত উন্মোচিত হেলা এক মায়া পথ রামচন্দ্র উত্তম পথ বর্জন করি মায়া পথর পথিক হেবাকু লাগিলে এই সুযোগে যুবতী কলা কোন মায়া বিনি মায়া সীতারূপ।

শ্রোতা বর্গ, রাম প্রেমরে বায়াণী হই যুবতী শেষরে সীতাঙ্কু বধ করিবা পাই মা বনচণ্ডী মন্দিরকু যাই কহিলা, সীতে মু প্রকৃত রাম নুহে, মু হেউছি রাম প্রেম পাগিলি নিকল্পনা, তত্তে বলি দেই রামঙ্কু বিবাহ করিবি। মা বনচণ্ডীঙ্কু কহিলা, মা তো পাই এক নর বলি আনিছি, তুই স্বীকার কর মা। ডাকিলা মাঙ্কু, লেখিলে গোলবাই বাঙ্কানিধি দাস, বাঙ্কা নাহি তো পালা ফাঙ্কা।

ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା, ସମୟ ଅପରାହ୍ନ 5:00। ଆପଣଙ୍କୁ ହାର୍ଦ୍ଦିକ ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇ ଆରମ୍ଭ କରୁଛୁ ଆଜିର ତୃତୀୟ ଅଧିବେଶନ। କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାର ହେଉଛି ମିଡ଼ିୟମ ୱେଭ୍‌ରେ 248 মিটার তথা 1206 কিলোওয়াটস যোগে, এফএম্রে 100.3 মেগাহার্টস যোগে এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে। অধিবেশন আরম্ভে শুনতু সিআইটি এনসিইআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গর 1365 ভাগ।

আদিবাসী গীতক্রমরে শুনুলে বঞ্জারা সম্প্রদায়ের গীত পরিবেশন কলে গোলাপু নায়ক ও সাথী আকাশবাণী ভবানীপাটনা। পরবর্তী কার্যক্রম রিলেকর প্রচার করছু আকাশবাণী কটক কেন্দ্রর।

মঠ আর রাধাকৃষ্ণ মন্দির মানকে জন্মাষ্টমী পরব পালন করা যাচ্ছে। মন্দির পরিসর মানকে জন্মাষ্টমী মঙ্গলাচরণ মূলেকরি হরিবংশ মহাপুরাণ পাঠ করা যাচ্ছে। দেবগড় জেলা জগন্নাথ মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, গোপালজিউ মন্দির, গোপীনাথ মন্দির সহ জেলার ভিন ভিন গাঁ মানকে জগন্নাথ আউ রাধাকৃষ্ণ মন্দির ভক্তিময় পরিবেশ দি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা যাচ্ছে। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। কটক নথিবার জওয়াহরলাল নেহরু ইন্ডোর স্টেডিয়াম ন আইবাকালঠানু বিজেপির পরিবর্ধিত রাজ্য কার্যকারিণী বৈঠক হেবা। বৈঠকটি দলর ইহাদের স্থিতি, সাংগঠনিক দক্ষতা আর সরকারি যোজনা ঠিকভাবে রূপায়ণ বাবদে ঠিকভাবে আলোচনা হেবা বলে আমর সংবাদদাতা জনাইছন। বৈঠকটি আইবা পঞ্চায়েত নির্বাচন লাগি ভিল আলোচনা হেবা। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিঙ্ক সহিত বৈঠকটি রাজ্য মন্ত্রিমণ্ডল সদস্য, সবু সাংসদ, বিধায়ক, রাজ্য পদাধিকারী, দলর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক, রাজ্য প্রভারী সহিত অলগা শীর্ষ নেতা মানে যোগ দেবে বলে জনাপড়িছে। কলাহান্ডি জেলার স্বাস্থ্যসেবা ও ভিন ভিন জনস্বাস্থ্য কার্যক্রমকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং সমীক্ষা করেছেন। জেলার স্বাস্থ্য ভিত্তিভূমি, মানব সম্বল, মাতৃ ও শিশু সুরক্ষা, টিকাকরণ, রক্তহীনতা বাগির ভিন ভিন বিষয় উপরে মন্ত্রী বিভাগীয় অধিকারী সঙ্গে আলোচনা করেছেন। জেলার স্বাস্থ্যসেবাকে বরকস করবার দিকে জোর দেবারকে মন্ত্রী বিভাগীয় অধিকারী নির্দেশ দিয়েছেন। বন্যপ্রাণী সুরক্ষা ও সে গুরুত্ব উপরে লোক সচেতন করবার লাগে দেশে ফি বছর সেপ্টেম্বর 4 তারিখ দিন জাতীয় বন্যপ্রাণী দিবস পালন করা যাইছে। বন্যপ্রাণী সুরক্ষা দিগে পদক্ষেপ নিয়া লাগে লোক সচেতন করবার সঙ্গে বুঝাবারটা আজ দিবস পালনর মুখ্য লক্ষ্য হয়। ইতার ছড়া স্কুল কলেজ ভিন ভিন সচেতন কার্যক্রম বিল করা যাইছে। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক গণমাধ্যম জরিয়ে কইছন বন্যপ্রাণী আমার প্রকৃতি আর পরিবেশর অমূল্য সম্পদান, সেমানকর প্রাকৃতিক রহবা জাগার সংরক্ষণ আউ গোটে সুস্থ আউ সমৃদ্ধ পরিবেশ গঠন দিগে সবে যত্নবান হেবারকে মুখ্যমন্ত্রী আহ্বান দিয়েছেন। পানিপাগ রাইজে লঘুচাপর প্রভাবতি হইতবার বর্ষা উত্তরু বালেশ্বর, যাজপুর আর ময়ূরভঞ্জ জেলার কেতেটা জাগান পায়ন মাড়িছে। বালেশ্বর জেলার 5টা ব্লকর 214টা গাঁ বয়ড লাগি প্রভাবিত হয়েছি। সেন্তা যাজপুর জেলার 62টা গাঁ আউ ময়ূরভঞ্জ জেলার 97 গাঁ বয়ড স্থিতি দেখবারকে মিলিছে। কটকর নরাজ ন মহানদী, রাউরকেলার পানপোষ ন ব্রাহ্মণী, ভদ্রকর আখুয়াপদাঠানে বৈতরণী আউ গুণপুর ন বংশধারা নদীর জলস্তর কমবারকে লাগিছে। ইহাদে বন্যা স্থিতি সুধার আসিছে বলে জলসম্পদ বিভাগ তরফ কুহাযাইছে। সিয়াড়ে আইবা 5 দিন তক বর্ষা হেবার সম্ভাবনা নাইন বলে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র তরফ আকলন করা যাইছে। কেন্দ্র সূচনা অনুসারে লঘুচাপ উত্তর পূর্ব মধ্যপ্রদেশ আউ তার পাখর ইলাকান সক্রিয় রয়েছে। আইবা 24 ঘন্টা ভিতরে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে যাবার সম্ভাবনা রয়েছে। হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সঞ্জর 6 বজে তক 627.47 ফুট রয়েছিল। ইহাদে 7টা গেট, পাওয়ার চ্যানেল আর ভিন ভিন কেনাল দিয়ে ফি সেকেন্ডটি জলভণ্ডার নু 1,48,305 ঘনফুট পানি ছড়া যাওয়ার বেলে সমান পরিমাণর পানি জলভণ্ডারকে আসুছে। শেষে মুখ্য খবর ফের ঘায়। রাজ্যর 41 লাখ নু এতকা কৃষক পরিবারকে 833 কোটি টঙ্কার সিএম কিষান সাহায্য দেলে মুখ্যমন্ত্রী। রাষ্ট্রীয় শিশু অধিকার সংরক্ষণ আয়োগর খাস অভিযান জরিয়ে 3,800 নু এতকা ছুঁয়া করা যাইছে শ্রমমুক্ত। শ্রদ্ধা আ ভক্তির সহিত পুরী শ্রীমন্দির আউ রাজ্যর ভিন ভিন জাগান আজ পালন করা যাচ্ছে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। আর রাজ্যর ভিন ভিন জাগান সুধরিছে বয়ড থিতি। আজির আঞ্চলিক খবর ইনু শেষ হল। জুফার।

0: সুগত দা জোহার
1: জোহার রে লেকড়ু জোহার জোহার জোহার জোহার বাবু লেকড়ু কেনতা অছু কো
0: বনে তো অছে তো দা সরা বল তো সরলা বললু
1: হয় বউ
0: হ্যাঁ
1: হয়
0: কবা গস্ত মোর মনে বড় হেলা না বললু হ্যাঁ দুইটা ডুলি নে করছে হ্যাঁ ধান ধুনি গছ ফুনি বনে ডেঙ্গর হেলা না বল হ্যাঁ আর তুই তো জানিছু তো দা পূর্ণা বেলু বললু বনে জমি বাড়ি আছে যে দোদা অড়ুয়া কাঁটা হচ্ছে বলে বললু হ্যাঁ লোক দোদা নেই মিলবার এই চাষবাস কাম লাগি বললু যে এই যে কৃষি শ্রমিকর কথা বল আগ মিলুলে পছর যাক ঘরে রই করি বললু কাম ধাম করদুলে এবে তো খুঁজলে ফুনি নেই মিলবার দোদা
1: বাবুরে এবে যেনতা অবস্থা হেলা না আমার গাঁ গইলি সব বাটে বললু
0: হ্যাঁ
1: ই চাষবাস তি হোক যা কামতি ফুনি লোক নেই মিলবার
0: নেই মিলবার না
1: হেতির লাগি আমার সরকার বুঝলু কি ভিনে ভিনে কৃষি যন্ত্রপাতি মানে করিছন দেখ রে বাবু আমি সানে সানেটা থিলা বেলকে আমার বাপ দাদি মানে হলে তসু থিলে বল আজকাল ট্রাক্টর হেলা পাওয়ার টিলার হেলা নানাদি মেশিন হেলা না হেলা এবে ধান বুনা ঠানু আরম করি।

0: ধান কটা মেশিন পতে হেলা না
1: হেলা না দেখলু মুই তো হেড়ে বড় চাষি নেই সে বললু মুই তো ঘিনি নেই পারে তো কানা ব্যবস্থা করিছন
0: দেখ রে বাবু ছোট হো কি বড় হো সবু জিনিস সরকার রিহাতি দরে যোগাই দৌছন
1: আচ্ছা আচ্ছা
0: এটা যদি তুই আমার গাঁর কৃষি কর্মচারী আজ্ঞা সঙ্গে কথা হেবু বলকর যেন কৃষি কর্মচারী আজ্ঞা মান অছন তাঙ্কর সঙ্গে কথা হেবু কি জিলা অফিস নে হেলা যেন কৃষি অফিস কৃষি অফিস আছে তাঙ্কর সঙ্গে যদি কথা হেবু বাবু তুই জানি পারবু
1: হাই
0: যে কেনে কেতে রিহাতি আছে আরু কেনতা করে তোকে মিলবা
1: আচ্ছা যে শুন তো আমার গুরুবারু বন্নু গুরুবারু কে ফুনি প্রশ্ন পত্রই থিলি সে ফুনি বললু নানাদি রকমের কৃষি যন্ত্রপাতি মনে আনিছে আর ব্যবহার করুছে বললু তো মুই পত্রেলি এ গুরুবারু তুই এতকি পয়সা গর্দু খরচা কলু আর রিহাতি ফুনি পাইছু যে তোকে লাভ কাঁটা দৌছে বলি করি দেখনু যে সে বয়লা ভাইরে লেকড়ু দেখনু তুই তো জানিছু আমার গাঁ কাঁটা ই পাখে আকে যেন শয়খন গাঁ আছে হ্যাঁ কৃষি শ্রমিক মিলবাটা টিকে মুশকিল হয়ে বলি করি কয়লা হ্যাঁ কেনতা করি তার সমাধান হেলা বয়লাকে সে বয়লা বাবুরি দেখ কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে বললু খরচা মোর কমি যাচ্ছে পহলা কথা তেনকে সময়া ফুনি কম লাগুছে বয়লা বলে বলে মুই কেনতা বলে দেখনু তুই দশটা যেন কৃষি শ্রমিক লগাবু সে দশটা কৃষি শ্রমিকর কাম পাঁচ দিনের কাম হ্যাঁ ট্রাক্টর গুটে না গুটে দিনে খতম হইযা বয়লা পাঁচ দিন যেন জমিতে এটা ঘাঁটি সাঁটি হইতি হ্যাঁ পাঁচ দিনের কাম গুটে দিনে হেলা সে চার দিনের যেন সময়াকে ভিনে ভিনে কাম থি লগাউছি আর হেনু ফুনি দুই পয়সা পৌঁছে বয়লা
0: দেখ রে বাবু তোকে যে ফুনি কইছে বনে কথা কইছে দেখ তোর কুড়া কুসা ঠাম আরম্ভ করে ধান কটা পতে বাবু মেশিন হই গলা না তো ইতার দ্বারা কাণ হউছি তুই কইলা পরা আমার সময়া খয়দ নেই হবার না
1: যে দাদা সে মোকে বলুথিলা জি ই আমার জমির ম্যাটকে সমান করবার ঠানু নি করি বললু ঘরকে ধ্যান আনলা পতে সব কৃষি যন্ত্রপাতি ব্যবহার করুছি সে আর তার পিলা বললু আর গুটে কথে লোক লগাইলে লগাইবা
0: হ্যাঁ
1: দেখ দুই চারটা লোক ভিতরে এতে একর একর চাষ জমি সে চাষ করুছি হ্যাঁ তো হেটা মুই ভাবুছে বললু বৈঠক সরাই করি বল পহলা করি দোকান গুটে কি যাবি কে যে বলে কাল তো গুরু দিবস আছে হ্যাঁ আমার নাতি পিলা বয়লা যে বাবা তুই এলা বেলকে বললু হ্যাঁ কলম ঘিনি আনিথিবু আমার গুরু মনকে দেমি বয়লা হয় তো হেটা
0: জীব বললু
1: হয় এবে তো জীবি আর গুরুবারুকে ফুনি ভেটবি
0: যে বাবু হ্যাঁ তো তোর নাতির লাগি কাঁ কাঁ ঘিনি যু বললু আমার তো কার্যক্রম তো নেই সরবার্তা বললু
1: যে কাঁটা বলুছ দেখুছু কি নেই আমার বিভূতি পটনায়ক আর বিজয়লক্ষ্মী নানি আমার শিল্পী নানি
0: হ্যাঁ হ্যাঁ বজা গজা ধরি আইসছন বাবু হেন তাহলে শুনু বাবু

0: শুনলি বাবু, যেড়ে সুন্দরা করি আমার শিল্পী ভাই আর শিল্পী ভাইন গীত গাইলে মনটা উলাসি গলা,
1: মনটা উলাসি গলা। সেটির লাগি বললু তোর মোর তরফনু, আমার বৈঠক তরফনু, আমার আকাশবাণী তরফনু বললু আমার শিল্পী মনকে আর তাঁকর দল বলকে ধন্যবাদ গুটে দেওয়া। আর ধন্যবাদ দেবার সাঙ্গে সাঙ্গে বললু এ দিয়ে আমার বিশেষজ্ঞ আজ্ঞা আপনি খেটলে না। হ্যাঁ, তো বিশেষজ্ঞ আজ্ঞা কেন বিষয় তি আজি আলোচনা করবে যে চা শুনি দেব।
2: কলাহাণ্ডি জেলার আমার চাষী ভাই মন্ত ভিনে ভিনে প্রকার চাষ করুছন, কেন অঞ্চলরে ধান চাষ করুছন, কেন অঞ্চল নে মুগ চাষ বি করুছন, আর কিছু আমার জীবজন্তু প্রাণী বি পালন করুছন। তো সে ভিতরু আমার কলাহাণ্ডি জেলা নে ছেল চাষ গোটে অন্যতম আজ্ঞা। তো আমি কেনতা করি ছেল পালন কলে পয়সা দুটা লাভ পাই পারমা, আউ কেনতা কেনতা কিসমর ছেল রখলে আমি বজারে বিক্রি করি পয়সা পাইমা, সে বিষয়ে আজ আমার বৈঠককে রিটায়ার্ড সিডিবিও ডক্টর পদ্মনিধি প্রধান আজ্ঞা আইসছেন। তো আমি আজ্ঞার সঙ্গে কথাবার্তা করমা কেনতা করি লাভজনক ছেলি পালন করি পারমা। প্রধান আজ্ঞা জুহার।
0: জুহার জুহার।
2: তো আজ্ঞা প্রথম করি কহন যে আমার এই কলাহাণ্ডি জেলানে আমার যে চাষী ভাই মানে ছেল পালন করবার লাগি চাহুছন, সেমানে কেনতা করি ছেল পালন কলে পয়সা দুটা ঠিক হিসাবে পাই পারবে?
3: দেখুন আমি কাঁইতির লাগে এই যে ছেলি রখমা, আসল কথা হলো আমাকে কবে কে মাছ চাষ করো বলে আমাকে বন্ধ গোটে দরকার, গায়ে রখমা তাকে আমাকে গুহাল দরকার, দানা দরকার, তাকে ডাক্তারখানাকে দেখাবার দরকার, কত রকমের কথা জর্সি ইঞ্জেকশন আনিকি দেওয়া দরকার, আর গোটে কবা যে আম গছ লগ সে কানা হবা।

0: পারলে। তো আজ্ঞা শেষে গোটে কথা কহন, যেন মানে বি ছেল পালন করবা লাগি চাহুছন, সেমানকে আপনকর বার্তা কানা আজ্ঞা?
1: সেমানক বার্তা মোর কানা আছে, গোটে গীত গাই দেউছে, আমার কলাহাণ্ডি ভাষাতে মুই কই দেউছে। ছেল চরানে ভাই যেন মজা রইছে, কহি পারিব কি কিয়ে রে, সতে কহি পারিব কি কিয়ে, চরৌ চরৌ সমিয়া যায়, জানি নাই হুয়ে সতেরে। ছেল খুরা গুহালে ভাই ঠক ঠক বাজুথিলে, সাত পুরুষর ঋণ শুষি, জানি নাই হুয়ে ভোলেরে। কায় ধন্দি হব উঞ্জা ধন্দানে, ছেল বনে থিলে রে, যেন সুখ অছে ছেল চরানে, সে কথা নাই কহন। রজাবি দিনে সুখ পাইথিলা, কথা নে কয়েসন কায়ন। পয়সা টঙ্কার অভাব নাই রহে, যেতেবেলে চাহি দেলে রে, বান বনি চাকরি বাকরি সবু তক কুটা, লোকে কয়েসন সবুবেলে একা চাষর বেটা, অহর অচসা লক্ষে পুষা দুনিয়া হসু থাইরে।
0: বহু সুন্দর গীত মাধ্যমে আপন এই কথাটা কহলে আজ্ঞা, তো অনুষ্ঠান তরফরু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর জোহার আজ্ঞা।
1: জোহার জোহার।
2: যেড়ে সুন্দর করি বিশেষজ্ঞ আজ্ঞা কহলে সবু কথা জানি হেলা, আমি মনে যদি ই হিসাবে কামে লগামু বলে সবু কথা ঠিক হিসাবে হি পারবা।
3: হ্যাঁ যে দাদা তুই তো জানিছু, মুই তো এবার বৈঠক সরি করে জীবি বলুছি যে বাকি হি দিয়ে আমার চাষি দাদা গুটে খেটলে না। হ্যাঁ তো চাষি দাদার সঙ্গে মুই খনেক দুঃখ সুখ হেসি। হ্যাঁ তেনকে জিমা। তো চাষি দাদা আপনকর পরিচয় টিকে আমার শ্রোতা বন্ধু মানকে জনাই দিওন। তো চাষি দাদা গোটে কথা আপনার আমাকে কুহন, যে আপন ধান চাষ করুলে ফের কেনটা পনিপরিবার চাষ আরকে আপনকর মন কেনটা হেলা, আর কেনটা করি পনিপরিবার চাষ কলে?
4: পনিপরিবার চাষ কলে আজ্ঞা ডেলি গোটে দুই পয়সা মিলবা বলি আজ্ঞা, মার্কেটে সেটা হাত খালি নে হয়ে পরিশ্রম টিকে অধিকা লাগুছে, বিহন মজি খত সার টিকে অধিকা লাগুছে, নাহলে দুই পয়সা সববেলে রয়েছে আজ্ঞা।
3: তো চাষি দাদা এবে আপন কানা চাষ করুছন?
4: এবে পত্র কুবি করছে আজ্ঞা, আর ভেন্ডি করেছে,
3: পতরকোবি চাষ করবার আগরু আমি জমি কে কেনটা করি প্রস্তুতি করমা?
4: আজ্ঞা মাটিরে গোবর সার বিঘ্ন পোখা পোখি করুছো আজ্ঞা, তারপরে যেটা পলা পকাইবো পতরকোবি চারা যেটা পকাইবো ওয়ানে পালা আনছো, আর ভাল কিনা গোবর মাটি কিনা গেমা সিম টিকে পকাই কিনা, আর সেটা চারা পকাউছো আজ্ঞা।
3: আচ্ছা আপন যেন মুখ্য জমিতে চারা লগাইবার আগরু যেন চারা প্রস্তুতি করুছন, কেতে দিন গলে বিহন রু দুই পত্র আঁকরুচি?
4: আজ্ঞা পাঁচ দিন পরে আঁকরুচি আজ্ঞা।
3: তো কেতে দিন গলা উতারু মুখ্য জমিকে নিকরি চারাকে আপন রূপুচন?
4: আজ্ঞা কুড়ে রু একুশ বাইশ দিন পরে আমরা চারা লগাউছি আজ্ঞা, চারা যেন পকাইতেমু সে জমি নিকনা আর অলগা জমিরে লগাউছি।
3: কেতে দিন গলে আমার পত্রকবি ফলসি?
4: লাগি দিছে আজ্ঞা পাঁচ দিন তো লাগুছে, তার গজা হওয়া লাগে, তারপরে বোর্ড হওয়া লাগে, একুশ বাইশ দিন লাগুছে চারা লগাইবা লাগে, পনেরো দিন আগরু রুই দেবি ভাল হবা।
3: তো গুটে গুটে পত্রকোবির ওজন কেতে কেতে রহুছি?
4: আজ্ঞা গুটে গুটে আছে আড়াই কিলো, দুই কিলো, তিন কিলো সবই আছে আজ্ঞা।
3: প্রজাপতি
4: কীরা বহুত আর বংশ বড়েছি কীরা পোক রে, আমি তো টিকে অধিক নেই জানো, দোকান বালাকে কহলে সে অলগা অলগা ঔষধ দিকে ঠকি বি নেছন, আর নিজে জানবা ঔষধ কই কিনা আনলে
3: অনুষ্ঠান তরফ বহুত বহুত ধন্যবাদ আর জোহার।
2: বাবুরি যেড়ে সুন্দরা করে চাষি দাদাকে পচাই দেলু সবু কথা কইলে, মাত্র কাঁ করবু কয়লা ভিতরে সমিয়া হইগলা,
3: সমিয়া ফনি হেলা না,
2: বৈঠককে শেষ করবাকে পড়বা
3: পড়বা।
2: তো বৈঠক শেষ করার আগনুন যেন মনে আমার কার্যক্রম শুনুচন, চাষি ভাই দাদা ককা মা ভৈনমনকে মুই যুগে দাদা
3: আর মুই লেখরু দাদার জুহার।